0: কি এই হসর সিলসিলা এবং হসর সেলিব্রেশন কু আজ সারা দুনিয়া পালন করছি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল জোক ডে ভাবে আজ তার বিষয়ে কথা হচ্ছে সময় বহুত কম আসি যাই আর গোটে কল নিয়ে যা কলটি কে করছেন কোঠু করছেন নমস্কার কে কোথলে কোঠু কোথলে
1: হ্যালো শুভ সকাল বিশ্বজিৎ ভাই নমস্কার মুন্না ভাই যান কোটিলা কন্যাপুর জগৎসিংহপুর কহুলি
0: মুন্না ভাই গুড মর্নিং বহুত বহুত শুভেচ্ছা কন কহবে মুন্না ভাই হসর মহত্ব বিষয়ে কন কহবে এবং
1: হসর মহত্ব মনুষ্য জীবনে নিহতি আবশ্যক কারণ বিনা হসর মনুষ্য কে বঞ্চি পারিবনি কিন্তু হসর হস থাকে দেখুন আমি হো হা হাই হসলে এটা হস কুয়া যায় প্রকৃত হস অন্তর আছে যেমনি গোটে কার্যকলাপ মনুষ দেখলে হস মারে কিন্তু মতো বিষয় হস সেতু মানে ছোট পিলা তাঙ্কর কার্যকলাপ দেখলে দেব বর্ষ দি বর্ষ তিন কার্যকলাপ দেখলে আপনার অটোমেটিক মুহূর্ত হসটা পড়ে আসবে তারপরে আর গোটে দেখুন বিষয় বুড়া বুড়ি যেতবে তাঙ্কর পাখে বসে তাঙ্কর সাথে হস অদা কথা তাঙ্কটিকে কথা থাকে দেব ত্রুটি থাকে সেমানে সম্পাদটা সেতু গোটে হস পড়ে আসে সেমানে পাখে বসলে ছোট জায়গা গোটা প্রাকৃতিক হস আসে কারণ সেমানে কার্যকলাপ দেখলে বহুত মজা লাগে এবং হস মারে এমতি দেখলে আমার গোটে গ্রুপ অছি দণ্ডা বলঙ্গা টিম সে গ্রুপ রে মধ্যে হেড রেডিও সম্রাট তারপরে প্রফুল্ল প্রধান যে তাঙ্ক না দিয়েছি জাম্বান প্রফুল্ল চৈতন্য তাঙ্ক না কুম্ভকর্ণ তারপরে রাজেশ না তা না দেয় ভাবনা ভূত বিশেষ করে লেডি ডন বাসন্তী খটুয়া সে যে কথাবার্তা করে আপনার ন হসিয়া জায়গা হসিলে যেত দুঃখ থাকে যেতে যেকোন পরিস্থিতি থাকে না কাই তা কথা শুনে আপনার নিশ্চিন্ত হসিবে
0: কার্যকলাপ
1: কথাবার্তায় হস বাহারে আমি কৌশল যো কথাবার্তা হু কিন্তু আমার কথাবার্তায় হস
0: কথা কহার শৈলী এবং সেন্স অফ হ্যুমর মনীষকে হসাই দিয়া যেমি কহিলে আপনার ছোট
1: পিলাঙ্গা সিরিয়াল তা না দিয়েছি সজনে যাই মমতা কথা কলে তা না দিয়েছি ডেলিভারি
0: বড়িয়া বড়িয়া কথা আপনি যেমি কহিলেন গোটে ছোট পিলা দেখলা মানে তার নিরীহপণ তার সে যে ছোট পিলার নিরীহপণ দেখলে
1: লক্ষ্য করতে পিলা কণিয়া
0: দৌড়ে দেখলে হস মারি
1: আসে প্রাকৃতিক হস কারণ সে হসটা অন্তর পড়ে আসে আপনার যেতে মন দুঃখ থাকতু ছোট ছুয়া কণা বাছু ছেলি হুম কি বুড়া বুড়ি হুম বিশেষ করে আপনার আর লক্ষ্য আগতলরে দুই মাইতে কলিকতায় তাঙ্ক ঢক ঢমালি পকাই যাও কলিকতা তাকে দেখলে
0: অটোমেটিক হস পড়ে
1: আসে আপনার আজ প্রোগ্রামটা বহুত বিন্দাস হয়েছি কারণ সকালে অর্ঘ্যথালি শুভ সকালে মর্নিং মেলোডি তো হয়নি দুইটা প্রোগ্রাম বহুত ভালো বিশেষ করে আপনার আরম্ভরু তের নম্বর কল কিন্তু আপনার কথাবার্তা মু হসু থাকে আপনার কথাবার্তা করছেন হসিকি সেটা হচ্ছে অন্তর আপনার কথাবার্তা
0: আমি
1: হসিয়া পাই যোগ কি কোণী যোগ কিংবা কোণী ফিল্ম জরিয়া সেটা মাধ্যম গোটে হয়ে যাচ্ছে আপনার কথাবার্তা করছেন সেই কথাবার্তা হি হস বাইরে আসবে
0: নিহতি ভাবে বহুত বহুত ধন্যবাদ ভাই কল কলে আপনার সুন্দর
1: আগে প্রার্থনা আপনার সকলে এমনি হসু থাকতু নিজ হস অন্য হসাঁতু আর আপনার মন গোটে রক্ষি থাকতে রহুতি ভাই নমস্কার
0: নমস্কার ভাই সাথী যেমি কহিলে ভাই যে নিরীহ ছোট পিলা মানুষ দেখলা মানে তাঙ্ক নিরীহপণে আমাকে হস লাগে এবং বয়স্ক লোক মানুষ এক্সপিরিয়েন্স তাঙ্কর অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা পরে তাঙ্ক পাখরু যে কথা আমি সব শুণু সেথিরে মধ্যে হস লাগে ছোট পিলা মানুষ পাখরু শিখিবার আছে নিরীহপণকে এবং বড় লোক মানুষ সাংগে বসলে গুরুজন মানুষ সাংগে বসলে দুনিয়ার কেতে অভিজ্ঞতার ভণ্ডার তাঙ্ক পাখে আছে তাঙ্ক পাখরু বি অনেক কিছু শিখিবাকে মিলে হসিবাকে মিলে সাথী আসি যাই আজ আগে কল শেষ কল হুয়ে তো নিয়ে যা কি করছেন কোঠু করছেন নমস্কার কি কোথলে কোঠু কোথলে
2: হ্যালো বিশ্বজিৎ ভাই নমস্কার বহুত রমেশ চন্দ্র সাউ অগমা মহাপুর
0: রমেশ ভাই নমস্কার কন কহবে রমেশ ভাই আপনার সব ম্যাগাজিন আউ পেপর পেপর রু সব চুটকুলা হস বহি সব পড়ন্তি না নাই
2: নিশ্চিন্ত ভাই পড়ুলি কিন্তু এবে যে আমার দোকান ধান্দার রহিলি আর কিছু পড়িপারু ভাই কেবল এই ফিল্ম রু দেখি বা বিভিন্ন প্রকার কথাবার্তা যা দেখি মানে শুনিকি মানে
0: হসিবা কথা রমেশ ভাই এমতি লোক তো নিহাতি ভেটুথিবে আপনার নিশ্চয় দোকান মানে যে আপনার কথার হসাই দেবে বহুত
2: এইটা ভাই গোটে ভালো কথা মনে পকাইছি ভাই দেখুন আমি যে ট্রাভেলিং করে যাচ্ছ আমি নভেম্বর মাসে প্রতি বর্ষ 15 বছর যাচ্ছ বাহার জায়গা বুলি
0: আচ্ছা আচ্ছা।

টিউন করে শুনছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল দেখ স্টুডিও ঘরে সময় 5:03 বন্ধর সেকেন্ড সুদীপ আছে আপনার।

0: ফুল এক্সাইটেড কারণ দুই দিন হওয়া মো কল কনেক্ট হচ্ছে আপনার পাখু সেই বহুত মানে উৎসাহিত অছি আউ বর্ষা দিনর তো মানে বর্তমান টিকে বর্ষা কমি যাইছি আপন মানুষ শুনিয়া পাই বর্তমান মো ছাত উপরে অছি কিন্তু বর্ষা আজ দিন তো মানে লাগি রয়েছিল বর্ষা দিনে আপনার যে টপিক রাখিছেন বর্ষা দিনে কোন খাইয়াকে ভাল লাগে রাইট
1: রাইট
0: তো মু কইবি বর্ষা দিনে মতে টিকে যদি 12 উপরে যদি বর্ষা হতো তাহলে টিকে ননভেজ পকোড়া চিকেন পকোড়া খাইয়া পাই ভাল লাগে নহলে অন্য দিন মানকরে বড়া তরকারি হোক নহলে চকুলি আউ চকুলি সহ বি চিকেন কষা আউ করাড কলিজা কষা মধ্যে মতে খাইয়া পাই ভাল লাগে
1: আরে বাহ আজ তো পাগ বি অছি আর 12 বি অছি আজি কোন খাইছন্তি স্পেশাল
0: আজি বর্তমান সন্ধ্যা বেলা হব আজি তো সেমতি কিছু মানে হয়নি আজি মাছ হয়েছিল দিন বেলা খাইছিল আউ চারটা বেলে নিহতি হবরে সন্ধ্যা বেলা গোটে কোন গোটে ব্যবস্থা করিবা কারণ পাগটা আছে যদি ব্যবস্থা না হব তাহলে ভালো লাগবনি আর পাগটা দেখি গোটে ব্যবস্থা হব
1: ওকে বহুত বড়িয়া তাহলে এনজয় করন্তু আর থ্যাংক ইউ কল করতিবা
0: আজ্ঞা তো আপন পাই মু গোটে গীত মাত্র দুই লাইন ছোট গীতটে গাইবি
1: হো হো গান তো
0: আজ্ঞা ভি

0: আথরে আথরে থা পছে যেতে দূরে, আথরে আথরে ভিজে দেই যাথরে, প্রিয়া তো প্রেম ঈশ্বরে জ্বলিলে জড়ু দুনিয়া, আজি এ প্রেম ঈশ্বরে।
1: বহুত সুন্দর, মানে পুরো বর্ষাকে দেখিকি বর্ষা গীতটে গাইলে।
0: আজ্ঞা মনে পড়িগলা, সেইপাই গাইদেলি। আপনার সাথে কথাই ভাল লাগিলা। মু তো সেমিতি প্রফেশনাল সিঙ্গর নুহে, যা হোক মো ছোট মোট গলারে মু গাইদেলি। আপনার নিশ্চিত ভাল লাগিব, আপন মানে যে আকাশবাণী 400 এফএম শুনছেন, সমস্ত শ্রোতা মানুষ ভাল লাগি ভাল লাগিছে বলে মোর আশা ও বিশ্বাস।
2: শুভ সন্ধ্যা মা সারাঙ্গা সহ পরিবার ভালো অন্তু ভৌণী মু ঝারসুগুন মেডিকাল কলেজ টুন্ধানা কৌছি। আজ্ঞা
1: আজ্ঞা শুভ সন্ধ্যা, কুহন্তু কোন কেমতি পাগ কো এনজয় করন্তি আর কোন খাইবা কো ভাল লাগে পাগ?
2: দেখন্তু পাগ কো কোন সমস্তন্ত থিব মুড়ি গোটে কার বেসন থিব কার এতে ডাকিং সন্ত কে ভরা খাও তো কে সিঙ্গড়া খাও তো। আজ্ঞা মু তো গরিব লোক আর মু টিকে মুড়ি চা মিশ্রি খাউছি।
1: আপনার মন কথা কেমতি কোন এনজয় করতে বর্ষা পাক কো কোন খাইবা কো ভাল লাগে স্পেশালি এই টাইম রে। হ্যালো
3: নমস্কার,
1: কি কোথলে কোডু কোথলে?
3: মন্দির মঠবাড়ি কথা মন্দির বড় মন্দির সেটি গ্যাস অছি বড় বড়িয়া ঘর এসি যদি লাগিছি সে যে কটক আমার ভক্ত মানে আসতে সেটি প্রায় এই সন্ধ্যা হলে সেটি চা বিস্কুট আর বেড়ে বেড়ে পিলা আমি সব ইচ্ছা করতে সে সব ভেজ কাম
1: হ্যালো কোন হিচি
3: যে মাংকড় সেটি আছে আমি চা খাইব সে আসিব
1: সে বি আপনক সঙ্গে চা পিব।
3: হ্যাঁ ভিতরে চা খাইব তা ছুয়া দিটা তা যদি মু সে যদি ফোন করি সে ছুয়া।

0: পক্ষে বিরাট ফল হেবার সম্ভাবনা রয়েছে মালকানগিরি কোরাপুট রায়গড়া এবং কলাহান্ডি জেলায়। তা সহিত নবরঙ্গপুর নুয়াপড়া বলাঙ্গীর বৌদ্ধ
1: মুখ্য সংবাদ পুনিথরে আধুনিক বৈষয়িক জ্ঞানকৌশলর প্রয়োগে রাজ্যকে এক গ্লোবাল গ্রিন হবরে পরিণত করা যাবে কহিলে মুখ্যমন্ত্রী। কৃষি বিভাগ পক্ষ চলিত আর্থিক বর্ষ পাই চারোটি নিগম সহ বুঝামণা পত্র স্বাক্ষরিত। এসআইআর প্রক্রিয়ার সুপরিচালনা পাই ওড়িশার 10 জন বরিষ্ঠ আইএএস অধিকারী ভোটর তালিকা পর্যবেক্ষক নিযুক্ত এবং বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ প্রভাবে রাজ্যের বিভিন্ন স্থানের লাগি রয়েছে বর্ষা। আঞ্চলিক সংবাদ আজ পাই এতিকিরে শেষ হেলা।

0: তোম সব রিপোর্ট দেখাল এইচআইভি টেস্ট হয়েছি
1: নাই ডাক্তার বাবু সেইটা কোন নিহাতি জরুরি
2: আজ্ঞা হ্যাঁ গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্ক দূরে রুহন্তু
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু
2: মনে রাখন্তু এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ
3: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি

টিউন করে শুনতে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল তাক শ্রীগড়ে সময় রাতে 8:07 50 সেকেন্ড গীতর মিজর আরম্ভ হয়ে যাইছি। সুদীপ আশা আপনার পাখানে ঢের সারা সুন্দর সুন্দর গীত সহিতা